0: महादेवमा हो ओ जिता चाहिँ तुरन्त दर्शन केना बिजै अब सोम मनोवाला कि भगवान आए सो बिजा कि जिता छिया मल गया मल भगवान बिया म हो आधुनि आत्मा भगवान सना एउटा सुसमस्या ख ओ भगवान प्रसाद बिउली जल बिने जल बि प्रसाद बि ओके उता मन शान्त ज्या ओके ठिक ज्या भगवान ओके शक्ति तै ओके जन जे रक्षा दियो आ नाफा जुसा जिता व दिन जे हेला ओ खाइ बोले जिता भगवान जिता मयल खाके मते प्रभु जिता साधारण सकेस्ता न शान्ति सेकु जिता ज्यू द खाके मते प्रभु तैले अब खाओ त नि म हो आठटे अन्तर्मुखी अरे सास शक्ति जगा भगवान ओ स्वाके हाइवेले भगवान ओ शक्ति चुना बिजाइ
1: เป็นที่รู้กันดีว่าการแต่งตัวและท่าทางของร่างทรงนั้นจะเปลี่ยนแปลงไปตามองค์เทพที่ลงมาประทับในเนปาลดิวมะแต่ละคนสามารถอัญเชิญเทพให้ลงมาประทับร่างได้หลายองค์โดยจำนวนมากหรือน้อยนั้นก็ขึ้นอยู่กับองค์เทพที่จะเลือกลงมาประทับร่างมานีมายาบอกกับเราว่าปกติแล้วเธอเป็นร่างทรงของเทพ5องค์ที่สลับสับเปลี่ยนกันลงมาประทับร่างของเธอในวันสำคัญต่างๆแต่สำหรับตัวเธอที่ทีมงานได้พูดคุยในวันนี้เป็นร่างทรงของพระกิสณะหรือเทพเจ้าแห่งการหลุดพ้นอวตารหนึ่งของพระนารายณ์ผู้คุ้มครองและดูแลรักษาโลกทั้ง3ตามความเชื่อของชาวฮินดู